0: live vanuit de Hoofdstad. Groeien met je business of next level gaan? Ujala Radio brengt je daar. Mail naar info@ujala.nl en ontdek de mogelijkheden.
1: Raad Odin. Subha al-Sham. Gezelligheid thuis, in de auto en op je werk. Met Ujala Radio. Tijdens het koken, strijken, reizen, werken. Yes. Door radio. Ujala Radio. De leukste en gezelligste radio van heel Nederland. Doe Johnny het toch.
0: अगर आपके घर पर जन्मदिन है, सालगिरह है, जो भी खुशियां है, उजाला रेडियो पर अगर आपको फरमाइश देना है, 15 फरमाइश, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो, स्टूडियो ईमेल नर info@ujala.nl, info@ujala.nl, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो.

खूबसूरत गाना और गाना का नाम है हर दफा मगन तेरे इश्क में लगन तेरे इश्क की। फिल्म का नाम है यारा uit het jaar 2020 en dat was de stem van Sjaan samen met Shruti Rane. Ik zing mooi mooi gana hoor, ik zing goedzurend gana. Je hoort het hier bij Ujjana Radio. Hoor eens maar de stem van Stibin Ben uit de film Thora Thora Pyar. Ik goedzurend romantic gana.

का सिंह के आवाज में हम आपको ये नगमा सुनाने को जा रहे हैं आज के इस शाम का प्रोग्राम में. Na dagen van zon en warmte krijgen veel Nederlanders vandaag weer een typisch Nederlands weermenu. Een beetje zon, een beetje regen en misschien wat onweer. En natuurlijk koffie en chai om alles door te komen, toch?

सुनने वालों, हम लोगों का तार का नंबर है 020-409-0807. Een e-mailtje sturen is makkelijker, natuurlijk, en dat kan altijd, 24/7. E-mailadres is info@ujala.nl.